বাই খমেলা বাজার খোসারা নাং চাঙে ফুসা দড়া রিবা ছাই ফুসা পূর্ণিমা বাই খমেলা।

0: ইয়ান আকাশবাণী চূড়া সময় থামনি দোক পাঁচি মিনিট খোলা ছিও হা ইয়া সময় দাওনা সিমং সালগ্রো সালারাম আদোকনি প্রোগ্রামো এলার মারাকনি সেগমন মাইখাই আমেরিকান বাপটিস্ট মিশনারি রাংনি আচকা সোনার এবা এ খামকো খা আনি ড্রামাকো না সিমং খনা সোনা মানগেন
1: আচক আসং খ্রিস্টান তোরম সক বনস খাং আচক্রং দে আসং খোসি থাকতে খ্রতে আমুয়ে মান্দেশ খাকো সৎকৃতি জাঙ্গি থাঙ্গ বারং সানো ইয়াচম ওয়ান আচক্রং কুদে মালগি জাগপা খো সতরাগপা আরো আনচি রাকপা নিসান আর খাওয়াই দোগপা আরো ব্রিটিশ সরকারি রং দিয়েছম ইয়ং অবস্থাকো না মাতনগিতা আচক আসং গমকন ব্রিটিশ রং সঙ্গানা মুকসং হা আরো লেফটেন্ট ডাব্লিউ জে উইলিয়ামসন কো গারো হিলস নি অ্যাসিস্টেন্ট কমিশনার ডাকি ওয়ারাদাহা ওয়া স্কোতং সুং ডাকনা থুরাও না আর চাচি চাত সতোক্স নি বুলসিরে বাহা লেফটেন্ট উইলিয়ামসন নি রে বা নি বুলসি সাগপা ও ডক্টর স্টুডার্ট মিশন সেন্টার কো ডাকনা আর চাচি চাত সতোক চাত নি মার্চ যাও থুরাও না সক বাহা আরো স্টুডার্ট লেফটেন্ট উইলিয়ামসন বাক্সা দুং ইহা আন্দাক মনে সোমায়ো আথাম ওয়ালাং হাউ দে প্লাক চিন চিন দিকে দেখায় আরো মাছা হেলবগানি দোফো দোল দুরং মকুয়ানি রঙ খা না গ্রে মামুং খুবা খা যাচ্ছম ডক্টর স্টুডার্ট নি রে বা নি সময় মার্চ যাও দে আজক্রং নি আসং দে না বা আসং থাতা নি কো ডাক্তকিং আচ্ছম
2: মামারং আদারং সুসং চিনগো

আকাশ বাণী চূড়া সময় আথাম নিখাজি মিনিট খোলাছি অহাইয়ে সময় সিমান দিল্লি স্টেশন আতাস খাওয়া পোগ্রাম রং খুনা মানহা আর ইয়া প্রোগ্রাম রং বাকসান দাল আথামুনা চিনি স্টুডিও নিথারি সুকমন পোগ্রাম রং খুনা মানহা আর ইয়া প্রোগ্রাম রং বাকসান দাল আথামুনা চিনি স্টুডিও নিথারি সুকমন।